माँ की बराबर कोई नहीं। प्रachtig भजन werd u aangeboden uit Vlaardingen, Anandji Maharaj ji, namens Srinanda Devi Mandir.

0: Shiva Shiva, lieve luisteraars, werd u aangeboden namens de directie van Amor FM, de heer Subhas Gogarji, mevrouw Asha Gogar, twee kinderen Sonata en Raja. We gaan naar onze reclameblokken, luisteraars, en daarna horoscoop en het nieuws. Dan ben ik zo weer bij u terug. Dank voor het luisteren naar het ochtendgedeelte in verband met de bhajans namens alle sponsoren.
1: Beste luisteraars, graag uw attentie. Op zaterdag sluit het kantoor van Amor FM om 12 uur in de middag. Let wel op, wij werken alleen tussen 10 en 12 uur in de ochtend.
2: भक्तों प्रेम पूर्वक के साथ निमंत्रण आप स्वीकार करें विशाल माँ भगवती चौकी बिगेस्ट एवर इन नेदरलैंड्स आप सबको प्रेम पूर्वक निमंत्रण दे रहे हैं शनिचर मई के 2 तारीख सन 2026 रात 6:30 से 11:30 बजे तक ज्योति प्रवचन आरती प्रसाद शाकाहारी भोजन आप सबके लिए पूजा प्रवचन श्री पंडित धर्मानंद जी भजन भक्ति गीत बाय बॉलीवुड एंड भक्ति सागर सिंगर मेगा किशोर एंड भगवत किशोर आउट इंडिया ये प्रोग्राम सिंधुमा इफेंस कोनिंगन विलहर्मिना हाफन एंड जेटिन बी फ्लार देंगन आप ना भूले शनिचर मई के 2 तारीख रात 6:30 से 7:30 बजे तक भंडारा और तुखांग खहिल खरातस यज्ञ की मान सुबह आगे बढ़ाइए बाकी जानकारी के लिए श्रीमान रकेश सेगल 06-24-92-06-40 आप सब आइए विशाल माँ भगवती चौकी जय माता दी
3: एंड न्यू रिक्लामा
4: Op zoek naar inspirerend onderwijs op maat? Stichting Hindoe Onderwijs Nederland, oftewel Sean, biedt het in Den Haag, Rotterdam, Utrecht, Amsterdam en Almere.
5: Sean heeft 5 Hindoe basisscholen in Nederland. De Sri Saraswati School in Rotterdam, Sri Vishnu School in Den Haag, Sri Krishna School in Utrecht, Sri Lakshmi School in Amsterdam Zuidoost en Sri Ganesha School in Almere.
4: Sean biedt basisonderwijs om kinderen gericht voor te bereiden op de samenleving van de toekomst.
5: Naast regulier basisonderwijs krijgen onze leerlingen ook dharma, yoga en hindi lessen.
4: De dag wordt geopend en afgesloten met een bhajan en wij vieren alle hoogtijdagen. Sean staat voor goed onderwijs in een veilige, inspirerende leeromgeving vanuit de hindoe filosofie.
6: Kom gerust een kijkje nemen op een van onze hindoe basisscholen en neem alvast een kijkje op onze website sean.nl. S-H-O-N.nl.
4: Aanmelden kan ook via sean.nl. Stichting Hindoe Onderwijs Nederland voor goed basisonderwijs vanuit de hindoe filosofie.